শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের চিবা জেলায় শুক্রবার ভোর পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে ওয়ামি শিরাসাতো শহরের ওপর থেকে এনএইচকের একটি হেলিকপ্টারের তোলা ছবিতে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্কিং স্থল, রাস্তা এবং আবাসিক এলাকা প্লাবিত হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি বা JMA এর আগে চিবা জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের জন্য 5 স্তরের জরুরি সতর্কতা জারি করেছিল। JMA-র 1 থেকে 5-এর পরিমাপকে এটি সর্বোচ্চ স্তর, তবে সংস্থাটি পরবর্তীতে তা পরিবর্তন করে 4 বা তার নিচের স্তরে নামিয়ে এনেছে। আবহাওয়া কর্মকর্তারা সম্ভাব্য ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং নদীর পানি ফুলে ওঠার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছেন। এই পরিস্থিতি শুধু চিবাতেই নয়, টোকিও সহ সমগ্র কান্তো অঞ্চল জুড়েই বিদ্যমান। স্থানীয় পুলিশের ভাষ্যমতে মোট 8 জন মারা গেছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে নিহতদের মধ্যে কয়েকজনকে জলমগ্ন সড়কগুলোতে পাওয়া গেছে, অন্যরা গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে ট্রেন ও বাস পরিষেবা স্থগিত থাকায় চিবা জেলার নারিতা বিমানবন্দরে রাতভোর প্রায় 7,000 মানুষ আটকা পড়েছিলেন। কয়েকজন যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের ভেতরে সংরক্ষিত এলাকায় রাত কাটানোর অনুমতি দেওয়া হয়। টোকিওর অদূরের এই বিমানবন্দরের পরিচালনা প্রতিষ্ঠান তাদের খাবার, পানি ও স্লিপিং ব্যাগ সরবরাহ করে। শুক্রবার সকালে ট্রেন ও বাস চলাচল পুনরায় শুরু হওয়ায় মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। সান ফ্রান্সিসকো থেকে আসা একজন পর্যটক জানান, দীর্ঘ বিমান যাত্রার পর বিমানবন্দরে রাত কাটাতে হওয়ায় তিনি খুব ক্লান্ত। ওই পর্যটক বলেন তিনি ভাবছিলেন যে সহজে ট্রেনে উঠতে পারবেন কিনা, কারণ অনেক মানুষই টোকিওর দিকে যাচ্ছেন। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এবং জাপানের দাবি করা 4টি দ্বীপের মধ্যে একটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করার পরিকল্পনা করছে জাপান সরকার। এক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপ হল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য টোকিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে মস্কোর উপর ইতোমধ্যে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা আরও জোরদার করা। জাপানে এই দ্বীপগুলোকে উত্তর ভূখণ্ড বলা হয়। রাশিয়া এই 4টি দ্বীপ নিয়ন্ত্রণ করে। জাপান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার দ্বীপপুঞ্জের অন্যতম এতরফুতে পুতিনের সফর প্রসঙ্গে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে ঐতিহাসিক ঘটনা এবং আন্তর্জাতিক আইনের আলোকে এই দ্বীপপুঞ্জ জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। তাকায়ুচি উল্লেখ করেন যে বর্তমান রুশ প্রেসিডেন্টের এই সফর এই দ্বীপপুঞ্জের বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে।
1: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, দেশটির নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ বজায় রাখতে পারে। হরমুজ প্রণালী পুনরায় খোলা শর্ত হিসেবে তেহরান অবরোধ তুলে নেওয়ার দাবি জানানোর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হেক্সেথ বলেন, যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে জাহাজ আনা নেওয়া করবে এবং অবরোধ অব্যাহত রাখবে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তাদের দেশ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংবাদপত্রটি জানিয়েছে, টোকিওর অদূরের ইয়োকোসুকা ভিত্তিক জর্জ ওয়াশিংটন জাহাজটি এই সপ্তাহে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে। দুই দেশের মধ্যে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে নৌ পরিবহনের উপর এর প্রভাব বাড়ছে। জাপান ইউক্রেনকে সেন্সরযুক্ত ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ ব্যবস্থা সম্বলিত একটি নতুন ভূমিমাইন শনাক্তকরণ ব্যবস্থা সরবরাহ করেছে। রাশিয়ার দখলকৃত এলাকাগুলোতে মাটির নিচে পুঁতে রাখা মাইন অপসারণের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

0: হচ্ছে ইউক্রেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার ইউক্রেন কার্যালয় বৃহস্পতিবার রাজধানী কিয়েভে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউক্রেন সরকারের কাছে ব্যবস্থাটি হস্তান্তর করেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রথম উপপ্রধান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার দেশ মানুষের জীবন বাঁচাতে জাপানের এই সহায়তা পুরোপুরি কাজে লাগাবে। এই ব্যবস্থায় একটি ড্রোন রয়েছে যেটিকে প্রায় 3 মিটার উচ্চতায় উড়ন্ত অবস্থায় ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ অবস্থার চৌম্বকীয় সেন্সর এবং অপটিক্যাল ক্যামেরা জরিপ পরিচালনা করার মতো করে ডিজাইন করা হয়েছে। অত্যন্ত নির্ভুলভাবে মাইন এবং অন্যান্য অবিস্ফোরিত গোলার অবস্থান চিহ্নিত করার জন্য সংগৃহীত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এতদিন পর্যন্ত মাইন অপসারণ কর্মীরা প্রচলিতভাবে বাসিন্দাদের সাক্ষাৎকার এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে মাইন ক্ষেত্র শনাক্ত করার চেষ্টা করে এসেছেন। জাপানের মহাকাশ অনুসন্ধান এজেন্সি জাক্সা মঙ্গল গ্রহের একটি উপগ্রহ অনুসন্ধানের জন্য উৎক্ষেপণ করতে যাওয়া একটি মহাকাশযান গণমাধ্যমের সামনে উন্মোচন করেছে। উল্লেখ্য, দ্রুত হলে এই শরৎকালে শুরুতেই এটি উৎক্ষেপণ করার কথা রয়েছে। এই অভিযানের লক্ষ্য হবে ফোবোস উপগ্রহের পৃষ্ঠ থেকে সর্বপ্রথম নমুনা পৃথিবীতে নিয়ে আসা। বৃহস্পতিবার তানেগাশিমা মহাকাশ কেন্দ্রে মঙ্গল গ্রহের উপগ্রহ অনুসন্ধানকারী মহাকাশযান বা MMX দেখার জন্য গণমাধ্যমের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। জাক্সা এই অনুসন্ধান যানটি তৈরি করতে প্রায় $347 মিলিয়ন ব্যয় করেছে। সংস্থাটি আশা করছে যে এটি হবে মঙ্গলের কোনো উপগ্রহে অবতরণ এবং এর পৃষ্ঠ থেকে নমুনা নিয়ে ফিরে আসার ক্ষেত্রে বিশ্বের প্রথম সফল প্রচেষ্টা। অনুসন্ধান যানটিতে 3টি মডিউল রয়েছে। সব মিলিয়ে এগুলোর উচ্চতা 5.3 মিটার এবং ওজন 4.4 টনেরও বেশি। মডিউলগুলোর মধ্যে একটিতে ইঞ্জিন এবং জ্বালানি ট্যাঙ্ক সংযুক্ত থাকবে, যা মঙ্গল গ্রহের উপগ্রহে যাত্রার জন্য ব্যবহার করা হবে। গণমাধ্যমকে দেখানোর সময় অবশ্য এই অংশটি অন্য দুটি থেকে আলাদা করে রাখা হয়েছিল। দ্বিতীয় মডিউলটি অনুসন্ধানের জন্য। ফোবোসে অবতরণের জন্য এতে 4টি পা রয়েছে এবং এটি উপগ্রহ পৃষ্ঠের নমুনা সংগ্রহের একটি ডিভাইসের পাশাপাশি অন্যান্য পর্যবেক্ষণ সরঞ্জাম বহন করবে। পৃথিবীতে প্রত্যাবর্তনের যাত্রার জন্য তৃতীয় মডিউলটিতে সংগৃহীত নমুনাগুলো রাখার একটি ক্যাপসুল রয়েছে। এছাড়া এটি জাক্সা এবং NHK এর যৌথভাবে তৈরি সুপার হাই ডেফিনিশন ক্যামেরা দিয়েও সজ্জিত।
1: NHK ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।